0: কোনো ডাঙ্গে আমরা তো নেন দিন কি কাঙাতে চেলু বিনু টকি নাও বিলু গাঁতরে চেলু বিনু টকি নাও বিলু আকো বিগিনি পিগি মামা ইউটু চিয়েং আঙে লগে মেরা মেরা বো আদং দেখা যাচি উ বরি ডাং উমিং আয়া আঞ্জিরানো রং ঠিক না রিও আর আমি তু কবো গে আছিল মাটি দা গিনটাও কাম উচিন্তে মেটি আমি তু উইলি নি গিন কাই ওরি ওটি ইউ পেঞ্জু গমি কামনি নি রেটি নু টোরা আ আ ও জনি মুরু ওটে লামা নম তি মে উইলি রুন শোবো আয়া কে কবে না মাসিয়ানা জনি ইতে ওয়ে কুকো ইনাম মাসিয়ানি আবিশিয়াল আদে নরর ইয় আবংওয়েন নোট আংওয়েন আবি আবংওয়েন কবং হিয়ার ইনাম মাসিয়ানি আবিশিয়াল আদে নরর ইয় আবংওয়েন আয়া কব মনে গে কি কন ujoni wera ala kobo
1: weko duwe chilama maolaru kiyegina maton enko kiti.